0: বলো আত্মা আত্মা আত্মা আত্মা আত্মা আত্মা জি বলো
1: আত্মা আত্মা আত্মা আত্মা আত্মা জি বলো
0: নিত্য নিত্য জপিয়ে।